0: morning, আপনাদের সঙ্গে আর কি জি জি আকাশবাণী ভাই হ্যাঁ বলো বলো ভাই হ্যাঁ জি হ্যাঁ জরুর জরুর সঙ্গে আমি বলছি
1: হ্যাঁ
0: বলো বলো
1: কুমার
0: জরুর তোমার প্রশ্ন সম্ভাবি দিয়েছো

কিছু হয়েছে? আমি তো ভালো বয়সে মোবাইল অ্যাপ দ্বারা ভীষণ কর্মের একটি বেগের বাড়িতে তোমার ভোরবেলা আওয়াজ না দেখতে আমি রসিদ ভোর বসে পেয়েছে তথা ফরিয়াদ না ভবিষ্যৎ আছে আর যদি আধিকারিক না নিরাকে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরোপ বাঙ্গে নগরে সিডি অর্জিকে আপিল করে ন্যায়মূর্তি সকছ ফোন নম্বর 0732 2732 4000 শুধু তুমি জানো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক

শুধু জানো তো সরকার শুধু ব্যাংকে ভূমি দোকান কি অন্তত রেশন কার্ড ধারক ও অন্তত গ্রাহক কুটুম্ব মানে মাত্র আনাজ বাবদে সম্বন্ধিত জেলা নিবাসী অধিক কালেক্টর শ্রেণী প্রদান করে শুকাশে হবে তো মাই রেশন মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ড মানে একটি ডেবিট মানিতে তোমার বর্গের আনাজ বা যথানি রসিদ ভরবে শুকাশে তথা ফরিয়াদ বোঝাবে শুকাশে আরে যো আধিকারী না নিরাইতে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরোপ বাঙ্গি নগরে সিডি আরজি কে আপিল করে নিয়ে মর্দি শুকাশে ফোন নম্বর 07932 38449।

কিছু বলছি, আমি তো ভালো ব্যবসা মোবাইল অ্যাপ দ্বারা ভাষণ কর্ম একটি বেবি বাড়িতে তোমার ঘরবেলা অনাজ মজুরি রসিদ ভাবে শেখাচ্ছে তথা ফরিয়াদ ভাবে শেখাচ্ছে। আমি যে অধিকারী না নিরাকে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরব বাঁধি না পারলে সিডি আরজিকে আপিল করে ন্যায় মর্মে শেখাচ্ছ। ফোন নম্বর 07928 5400। শুধু তুমি জানো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালার 6-14 বর্ষীয় বালকের মাতা আহার বাবদে সম্ভাব্য জেলা নিবাসী অধিক কালে কৃষি নেয়।

ফলগুলি পাঠকের চালু হয়ে যেত, যার ফলমন্ডি যেখানে কার্যক্রম সে উঠে আছে প্রসারণ আকাশবাণী আহমেদাবাদ বড়োদরা কেন্দ্র পত্রিকার মহাবিয়োগ আমার সংবাদ সত্যের সুযোগ মুখ্য সমাচার।

রাজদীপ জয়দীপের তরফে এখন প্রেসিডেন্ট আকাশবাণী রামদেবের বড়দরে রাজকোটের বোধ কেন্দ্র করতে গেল মা আর প্রস্তুত ছিল

খাগর তলির, খাগর খাগর, খ নেই বললাম, খ খাগর তলির, খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তলির, মানিক কিও, মানিক কিও নু, মানিক কিও নু লাগে লাগে, ইসকে আগে আহা আহা, মাতির বুকুত, মাতির বুকুত, মনোর মালতি, বুটলো মনোর মালতি বুটলো, ইসকে বাদ ফির ওই আ যায়গা এই মাতি রে মরো মতে, ফির দূসরা অন্তর হ্যা মনোর করণী রে, হুরর হুরর পাপড়ি রে, পাপড়ি রে আজি, ইতনা হো গিয়া না, আগে হুকুমার থাপো না হুজুয়া, হুকুমার থাপো না হুজুয়া, আগে লেখায় না হুন্দর খুদিনর, খুদিনর নি খানি খ, খুদিনর নতুন দৃষ্টি, ইয়ে টা কুছ রা তা জেসা বলনা সফট করকে, দৃষ্টি দৃষ্টি শনি সাই বলনা, দৃষ্টি দৃষ্টি কোনো না হুয়া, আগে না আচ্ছা ঠিক আছে, গানা শিখানা শুরু করতে হ্যাঁ, স্বর দিয়ে যা।